0: আনকি নিদা কাতর রে এছো কাজে মায় বলে আমি দুন্নচ বাটলে মা পঞ্চায়েত
1: লাগু মো চলে গলতি হলি মহাপ্রভু আলে তেবে মে ধনসাই কে আর সঙ্গে সঙ্গে এ গাঁওকারী ভাই মনকে আর সরপঞ্চ দাদা কে জুহার করে সে আর তুমি জমায় মোকে মাফি দিয়াস মহাপ্রভু আলে মাফি দেউন দিয়াস মোকে গলতি হলি মো চলে
2: হ্যাঁ তো শোনো
1: ওই
2: এটা কাজ বিচার আসে
1: কাজ বিচার আয় তা সরপঞ্চ দাদা সবলে পহিল তো মে আপলো মাটিচো যাঞ্চ করায় দিও দায়
2: হ্যাঁ এ হলি নগদ গড় আলে তো কটওয়ার কটক নগদ খবর আসে আনকে সাঙ্গু দেশ
3: হ্যাঁ গাঁওকারী ভাই বহিন মন দেখা নগদ গোড় সাং তো কাজে আমচো পুরে কৃষি মহকমা বাটলে সাহাব মন মরলাসে আলে এ মঞ্চ গোট কে বলে শুনু
2: গাঁও চো সফাই সিয়ান সজন মন দেখা এবে সফাই গাঁও চো কিষান মন কাজে নগদ গোট এ আয় কি মাটি চো যাঁচ করাওয়া আউর মৃদা স্বাস্থ্য কার্ড বনাওয়া মাটি যাঁচ করাউন হুঞ্চো কার্ড বনালে তুমি জানা সে কি তুমচো মাটি নে কাই কমি আসে কাই নগত আসে কি কাই ঘটি আসে একে জানুন ভাতি তুমি হুন হিসাব নে খত ভাত দেউন ভাতি তুমি নগত ফসল পৌক সকাশে সমজলা হ্যাঁ তো এচো কাজে আমচো অসন খেতি সাহাব কাহাই বলে জো নাস তুমচো লগে তা পুছুক সকাশ আমকে বলে পুছুক সকাশ আপিস নে বলে উক সকাশ আর তুমি নগদ ফসল ধরুক সকাশ সমজলা আলে ইতরে গোটায় মই বসে সে আই
4: তো গাঁওকারী ভাই বেন মন তুমকে মানে আগে বললি কে নাই কি সোনু আর ধন সাহায্য গোট নু আয় সপাই গাঁওকারী চো আর সপাই কিষান ভাই মন চো গোট আয় কে নাই হ্যাঁ ধন সাহ তো খুশ খুশ আপলো মাটি কে যাঁচ করালো আর কায়রসিয়া ফসল কে ধরলো আয় কে নাই হ্যাঁ মন্তর অসনি ফসল ধরতো কাজে আপন মন সপাই কে মাটি কে যাঁচ করাও পড়ে দে আর হরিক উদ্যম নে কমানি ধমানি করুক লাগে আচ্ছা উপজন হয়ে আয় কে হ্যাঁ কসন সোনু এদা ধন সাহেব মার কাজ বাটে ঠাকুর আছে
1: বাটে টাক তু বিতি গোট নু আয় মান্তর সরপন দাদা জমা গোট খুবই আচ্ছা লাগলি হো আলে গোটো গীত হো নি কাই বলে
4: হাসান
1: নাচুন নাচুন ঘরে বলে যাওয়া নে
4: হাসান বল
1: গালি ঘরে যাও নাচুন নাচুন
4: আরে যাও আরে
5: যাও।